0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: স্যার, মৎস্যগন্ধম বিশ্বেশ্বরয়ার বিষয়ে কবলৈ লৈছো। বিশ্বেশ্বরয়ে 1883 চনত পুনের কলেজ অব সায়েন্সর পৰা প্রথম স্থান অধিকার করে ইঞ্জিনিয়ারিং পাশ করে। বিশ্বেশ্বরয়ে মুম্বাইয়ের গড়কপ্তানি বিভাগত নিজের কর্মজীবন আরম্ভ করেছিল এগারী অভিযন্তা হিসাবে। আরম্ভণিরে সকলো কামতে অসামান্য কারিকরী দক্ষতার পরিচয় দিছিল। পুনের ওসর লেক ফিফে প্রকল্পর স্বয়ংক্রিয় পানির দুয়ার স্লুইজ গেটর নকশা নির্মাণ করে সকলকে বিস্ময়ভূত করে তুলিছিল। এই ডিজাইন পাছত কর্ণাটকর কৃষ্ণরাজ সাগর বান্ধ, গোয়ালিয়রের ট্রাইগ্রা বান্ধ আদি কেবাটাও ডাঙর ডাঙর প্রকল্পত ব্যবহার করা হয়েছিল। 1909

0: জ্ঞান বিজ্ঞান অনুষ্ঠানটি যুগুতাই আগবঢ়ালে প্রবাল কুমার শর্মায়।
1: প্রতিখন ঘরে বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

0: তাই
1: এই উপলক্ষে বন্তি প্রজ্বলনের আরম্ভ করা আলোচনা চক্র সমর ব্যক্তি হিসাবে তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার রূপালী বড়ুয়া, অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠানের অধ্যাপক ডাক্তার নবনীতা নির্মলিয়া, ডিফু চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার কল্লোল ভট্টাচার্য, অধ্যাপক ডাক্তার মিতালী দা, অধ্যাপক ডাক্তার লোকজিৎ বড়ো আর সহকারী অধ্যাপক সকল উপস্থিত থাকে। পাহাড়িয়া জেলাখনের ভিতরুয়া এলাকাসমূহ যক্ষ্মা রোগ মুক্ত কেনকৈব পারি তার বাবে কেনে পদক্ষেপ লব লাগবে এই সম্পর্কে গবেষক চিকিৎসক সকলে বিভিন্ন পরামর্শ আগবায়। পাহাড়িয়া জেলাখনের দুর্গম এলাকাসমূহ কিদরে রাইজক সজাগ করে চিকিৎসা দিব লাগে সেই বিষয়ে অধ্যাপক ডাক্তার ফারুকউদ্দিন আহমেদে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে।
0: ভারত সরকারের তথ্য আর সম্প্রচার মন্ত্রালয়ের অধীনের প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগত যা 11 সেপ্টেম্বর ডিফুর আবর্ত ভবনের সম্মিলন কক্ষত কার্বি আংলংর সাংবাদিকসকলের বার্তা শীর্ষক জেলা সংবাদ মাধ্যমের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই বিষয়ে বিতংভাবে জানাইছে আমার সংবাদদাতা কাংবুড়া সিংনারে।
1: কর্মশালাত কার্বি আংলংর উন্নয়নমূলক অগ্রাধিকারের সংগতি রাখি পোহন মাহিল হোক পুষ্টির সজাগতা, মাতৃ আর শিশুর স্বাস্থ্যের পুষ্টিজনিত সমস্যা দূর করার রাইজর অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। আর ITFর সহায়ত লোক নির্মাণ বিভাগে নির্মিত 25 কিলোমিটার ধৈর্যর ডিফু ধনশ্রী পথর 3 ঘন্টার পর 45 মিনিটর কম করে সকলো ঋতুতে যোগাযোগ সুচল হওয়ার উপরি ভূমি সংরক্ষণ বিভাগে দংলাইগাঁও পকা আলি বোগাইজান আর ঘড়িয়াল ডুবি ডাঙরিয়া থানার সফল জল সংরক্ষণ প্রকল্প জড়িয়ে 1,362.23 হেক্টর কৃষি আর বহুতি প্রধান ভূমি উপকৃত করা তথ্য দাঙি ধরে।
0: জিলার রেহরূপ অনুষ্ঠানত আজিলে ইমানে, কাইলৈ পুৱা 9:15 বজাত লৈ আহিম আন এখন নতুন জিলার রেহরূপ। নমস্কাৰ।

0: ভুলাবারি এসারি ব্যবহারে নকরি দিয়া দেই আমাক বিদায়,
1: দিয়া দেই আমাক বিদায়।
2: আমার প্রথম দুটা গীতেই হিট বলে যেটা কয় হিট গান আছিল ছবির, কিন্তু ছবিত খুব বেশিকে নেপথ্য গায়ক হিসাবে দেখা নাপালো আমি।
3: তারপর অবশ্য মানে এনেকাকে গীত গাবলে অবশ্য সেইবিল বেলেগ কথা, মানে কি সকলের দৃষ্টিভঙ্গি বেলেগ, কোনোবাই হয়তো নিজের মতে লয় বা তেনেকে বাছি বাছি লয় যে মানে যে থাকি
2: তেনেকা
3: কথা নাই। তারপর মানে ভুল ছবি পুলক গগৈক পালো,
2: পালে
3: পুলক গগৈ এখন প্রথম ছবি চাইছিল। পুলক গগৈ আকৌ আমার ঘরের ওসর আছে, ইটু নেতা গলিত আসে, প্রায় লগ পাও। এটা আমার মাজত খুব ভাল হেৰি এটা আছিলে।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: আজির অর্ধকাক অনুষ্ঠান শ্রোতাকল শুনে আছে লতা মঙ্গেশকর কণ্ঠর হিন্দি বোলছবি গীত অনুষ্ঠান দেবশুনক শিল্পী কণ্ঠত আনির গীত বোলছবি ঘুঘট।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগারী বিখ্যাত বঙালি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তেখেতের জন্ম হয়েছে 1876 চনের 15 সেপ্টেম্বর, অর্থাৎ আজির দিনটাই। সামাজিক কর্মর কারণে অপরাজিত কথাশিল্পী আর সাহিত্য সম্বাদ প্রভৃতি নামে জনা যায়। দেবদাস আর শ্রীকান্ত উল্লেখযোগ্য রচনা। উপন্যাস আর চুটিগল্প সমূহত এক নতুনত্বর আমেজ পয়া যায়। অনিলা দেবী ছদ্মনামে সাহিত্য চর্চা করেছিল।

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা,
1: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোৱাৰিবি।
0: ও বাইদেউ, পার্টি মোর বাজেট তোর।
2: আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসায় রাখে।
4: অসমীয়া আধুনিক গীতৰ অনুষ্ঠানত এবাৰ শুনাবলৈ লৈছোঁ জিতেন ডেকা আৰু মিনতি চন্দ্ৰীৰ কণ্ঠৰ আন এটি গীত।

0: এটা হল আমি ড্রপ কভার এন্ড হোল্ড অন। ড্রপ মিন্স আমি পড়ি যাওয়া, আর নিজে কভার মিন্স আমি মূরটো যেনেকে ধর মূর আর ডিঙিটো আমি নিজে কভার করে রাখব লাগে, তারপর হোল্ড অন মিন্স কোরবাত ধরে রাখব লাগে। আর তারপরে আমি সেইখিনি সময়তে চাব লাগিব যাতে আমার ওসরত তেনেকা ধরনের ধর ডাঙর আলমিরা বা কিবা উপরত তেনেকা ধরনের ডাঙর বস্তু যাতে খহি আমার মূরত নপরে সেইটোর উপর আমি মানে সদায় সজাগ হয়ে থাকিব লাগিব। আর সেকারণে যেহেতু আমি কয়ে আছো যে ভূমিকম্প প্রবণ রিজিয়ন, গতিকে আমি সকলে মিলি ঘরখনের কোনখিনি জায়গা আমার আটাইতক সেফ জায়গা হব সেটু সকলে মিলি পেলে একটা আলোচনা করে পেলে ঠিক করে থব লাগে। আর তারপরে সেইখানে সময় আর এইটো কইসো ঘরের ভিতর ধর এনে ডাঙর বিল্ডিং বিলাক যেতে থাকে মাল্টি স্টোরি বিল্ডিং বিলাক এটা লিফ্ট ব্যবহার করব না লাগে সেইখানে সময়, কারণ বিদ্যুৎতে চলে লিফ্ট, গতি সেইটো সময় কেনবাকে যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায় সেকে ত্রাসর সৃষ্টি হব না তেওঁলোকৰ একো হেৰি নহলে অলপ বেশি ভয়ত তেওঁলোকৰ বহুত বেলেগ ধরনের প্রতিক্রিয়া হব। আর তারপরে সেই গ্লাস জাতীয় যত থাকে বা এনেকা দরজার ওসরত তেনেকা চৌকাত বিলাকর ওসরত থাকাটো অনুচিত ঘরের ভিতর থাকলে হয়।
1: এনে ঘরের ভিতর যদিও আপনি কইছে সকলে জানা টুকুরা জায়গা ঠিক করে থব লাগে, মানে সাধারণত কেনেকা জায়গা লব লাগে বাৰু?
0: সাধারণত টেবুলর তল, টেবুলর তল বা তেনেকা মানে নিজক ঘর কেনেকে সেফ করিব পারি, মানে বিশেষকে নিজের মূরটো বা ডিঙির এই জায়গাখিনি বিশেষকে সেইখিনি সেফ করে রাখব লাগিব। আর তারপর একদম হোল্ড করে রাখব লাগে,
1: কিবা এটা ধরে রাখব লাগে,
0: হোল্ড করে রাখব লাগে, গতি এই বস্তুটো খুবই দরকারি, ড্রপ কভার এন্ড হোল্ড অন। বিশেষকে আমি আসলে এইখানে ক্ষেত্রে আমি তো এটা ঘরের ভিতর কথাই কোথায় কিন্তু সেইটো সময়তে আমার আসলে স্কুলবিলাক বহুত স্টুডেন্ট বিলাক সৰু সৰু লড়া ছোৱালীবিলাক থাকে, তেওঁলোকক সেই সম্পর্কে ট্রেনিং দিব লাগিব, তেওঁলোকৰ হাতত থকা বেগটোয়ে যাতে তেওঁলোকে মূরটো ধরে রাখব পারে সেইটোর উপর তেওঁলোকক মানে মক ড্রিল ড্রিলবিলাক করাব লাগিব যাতে তেওঁলোকে সেইখিনি সময়ত যাতে সেই প্রপারলি ইউজ করব পারে।
1: এতিয়া ভূমিকম্পৰ সময়ত কেতিয়াবা কোনোবা বাহিৰতো থাকিব পাৰে, যান বাহনতো থাকিব পাৰে, হয় জানো, তেতিয়া কি কৰা উচিত বাৰু?
0: হয়, যদি ভূমিকম্পৰ সময়ত গাড়ীত থাকিলে সাধাৰণতে কি হয়, পেনিক নহয়, জোৰে ব্ৰেকটো মাৰিব নালাগে, ডাঙৰকৈ ব্ৰেক মাৰি কোনখিনিত মাৰে, বিশেষকৈ ব্ৰিজৰ ওপৰত যদি থাকে নিশ্চয়কৈ অসুবিধা হ'ব না, ব্ৰিজখন সাধাৰণতে সেইকাৰণে তেওঁলোকে লাহে লাহে গৈ পেলাই যাতে ওচৰত গছ বা বৈদ্যুতিক তাঁৰ বা খুঁটা নথকা জেগাত বা তাৰোপৰি পাহাৰৰ দাঁতিকাষৰীয়া যাতে নহয় সেনেকুৱা ঠাইত যাতে তেওঁলোকে ছেফলি ৰখিব পাৰে সেইটোৰ ওপৰত গুৰুত্ব দিব লাগে। তাৰোপৰি ভূমিকম্প হৈ যোৱাৰ পিছতো যদিহে প্ৰবল ভূমিকম্প হয় তেতিয়াহ'লে সেই ৰাস্তা ঘাটত যেতিয়া ফাট ওলাব পাৰে তেওঁলোকেতো, কাৰণ প্ৰথম যেতিয়া যাব ৰাস্তাত যাওঁতেও তেওঁলোকে বহুত সতৰ্কতা অৱলম্বন কৰিব লাগে, কাৰণ ফাট থাকিব
1: পাৰে,
0: ফাট থাকিব পাৰে, গতিকে সেইটো সদায় মানে সজাগ হৈ থাকিব লাগে। হয়,
1: আৰু ভূমিকম্পৰ ক্ষয় ক্ষতি যদি কমাবলৈ বিচাৰে নাগৰিকে তেতিয়া আগতীয়াকে কিবা প্ৰস্তুতি চলাব পাৰে নেকি তেওঁলোকে?
0: হয়, ভূমিকম্পৰ ক্ষয় ক্ষতি কমাবলৈ হলে আমি প্ৰথমে আমি বিল্ডিংবিলাক যেতিয়া বনোৱা যায় বিল্ডিং নৰ্মছ আছে সেই নৰ্মছবিলাক সদায় ফলো কৰিব লাগে। আচলতে এই আমি কি কৈছোঁ, আমি আৰ্থকুইকৰ কথা পাতি আছোঁ, আমি কেতিয়াও আৰ্থকুইকটো আমি নোহোৱা কৰিব
1: নোৱাৰোঁ,
0: প্ৰাকৃতিক দুৰ্যোগ, কিন্তু আমি তাৰ কাৰণে প্ৰিকচন ল'ব পাৰোঁ। এতিয়া সেইকাৰণে যেতিয়া আমি বিল্ডিং কনষ্ট্ৰাকশ্যন কৰিম বিল্ডিং নৰ্মছবোৰ ফলো কৰিব লাগিব, যিকোনো বিল্ডিঙে হওক, আৰু ঠিক সেইদৰে ব্ৰিজ বনোৱাৰ ক্ষেত্ৰতো হওক বা সেইবোৰ হৈছে কিছুমান মেটিগেশ্যন টেকনিক্সবিলাক যাক কোৱা হয় ষ্ট্ৰাকচাৰেল এণ্ড নন ষ্ট্ৰাকচাৰেল। ষ্ট্ৰাকচাৰেল টেকনিকৰ ক্ষেত্ৰত আছে ধৰক আমি সেইবিলাক ধৰক বিল্ডিং নৰ্মছ বা কোড কিছুমান আছে সেইবোৰ আমি ফলো কৰিবই লাগিব, আৰু সেইবোৰৰ সহায়ত এটা মজবুত বিল্ডিং পাম, আৰু যিটোৱে হয়তো আমাক এই সময়ত আমাৰ ইঞ্জিয়ৰটো কমাব বা যিটো লছ হোৱাটো আমাক অলপমান কমাব।
1: হয়, মানে ঘৰবিলাক যদি ভূমিকম্প প্ৰতিৰোধী
0: হয়
1: তেতিয়া আমাৰ ক্ষয় ক্ষতিৰ পৰিমাণ হ্ৰাস হ'ব
0: নিশ্চয়।
1: আৰু এনেকুৱা আগতীয়াকে নাগৰিকসকলে ক্ষয় ক্ষতি নহ'বলৈ আৰু কিবা নিজাববীয়া কিবা কৰিব পাৰে নেকি?
0: সকলোৱে ট্ৰেইনিংটো ল'ব লাগে, আৰু তাৰোপৰি ঘৰ বিশেষকৈ মানুহ ধৰক এটা কিট এটা বনাই ৰাখিব লাগে, কিটটো ধৰক ফাৰ্ষ্ট এইড থাকিব, তাৰপিছতে তেওঁলোকৰ ট্ৰচ লাইট এনেকুৱা ধৰণৰ বস্তু দি থৈ পেলাই ৰাখিব লাগে যিটো তেওঁলোকৰ সেই সময়টোত জৰুৰী হ'ব। তাৰপিছতে তেওঁলোকৰ খোৱা ড্ৰাই ফ্ৰুটছ কিছুমান ৰাখিব পাৰে, তাৰোপৰি নিজৰ কাপোৰ কেইটামান দুটামান কাপোৰো তেনেকৈ যদি ৰখা যায়, তাৰমানে সেইটো হৈছে আমি এটা নিজে এনেকুৱা হৈ যায় যে আমি এইটো দেখোন সদায় দেখি আছো এই বস্তুটো, আৰু মানে সেই তেনেকুৱা ধৰণৰ হ'বগৈ নালাগে, যাতে সেই সময়ত আমি বস্তুটো ৰাখিছোঁ কিয় আমাক

0: হিন্দী বোলছবি গীতের অনুষ্ঠানের শেষত শুনাব লৈছো হাম বোলছবিটি গীত শিল্পী মোহাম্মদ আজিজ সুরেশ ওয়াদেকার আর উদিত নারায়ণের কণ্ঠত।
1: চিক বাম বাম বাম চিক চিক বাম।